নিশা 9:30 বজাত অখিল ভারতীয় নাট্যানুষ্ঠান নিবেদন পাগলী। মূল মারাঠী নাটক রচনা দেবদত্ত হরিভাও রুকাধিকার, হিন্দী ভাষান্তর পুরুষোত্তম যোশীর, অসমীয়া।

বিবিধ ভারতী গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলৈ আপুনি আমালৈ হোয়াটসঅ্যাপত মেসেজ করব পাৰে। আমার নম্বর হৈছে 600-3166-944। প্রচারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রচারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবলৈ আপুনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হৈছে 600-3166-944। আপনার সুত্রে আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হৈছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 600-3166-944।

0: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ধুবুরীর চাপরত আজি 3200 মেগাওয়াট শক্তিসম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্পর আধারশিলা স্থাপন করব। দিনের 11 বজাত হবলগিয়া এই অনুষ্ঠানত বিটিসির মুরব্বী আহাগ্রামা মহিলারী, স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংঘল, ভূমি সংরক্ষণ মন্ত্রী অশ্বিনী রায় সরকার, বিলাসীপাড়ার বিধায়ক জীবেশ রায় আর আদানী গ্রুপর সঞ্চালক জিৎ আদানী উপস্থিত থাকিব। 48,000 কোটি টাকা বিনিয়োগেরে নির্মাণ করবলগিয়া এই তাপবিদ্যুৎ প্রকল্পর নির্মাণ কালত 20,000রও অধিক নিয়োগ সৃষ্টির উপরি নির্মাণ কার্য আরম্ভ হওয়ার পাছত 5,000রও অধিক নিয়োগ সৃষ্টি হব বলে আশা করা হয়েছে। ডক্টর শর্মায় কালি ধুবুরীর তামারহাট বাজারত পুনর্নির্মাণ করা দুর্গা মন্দির উদ্বোধন করে। ইয়ার পূর্বে কোচবিহারের মধুপুর সত্রও পরিদর্শন করে। ডক্টর শর্মায় গৌরীপুরের ঐতিহাসিক হাওয়াখানা পরিদর্শন করে ইয়ার নবীকরণ তথা সংরক্ষণ কার্যর অগ্রগতিরও পর্যালোচনা করে।
1: যোৱা 2-3টা বছৰ প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ স্মৃতি বিজড়িত এই হাৱামহল বা লালবাগ পেলেচক আমি পুৰণা যিধৰণে ভৱনটো আছিল তালৈকে উভতাই লৈ যোৱা আৰু আপুৰুগীয়া সম্পদসমূহ ৰক্ষণাবেক্ষণ কৰা এটা আমি আঁচনি হাতত লৈছিলোঁ। আজি মই অত্যন্ত আনন্দিত যে পুৰণা ঘৰটো যিধৰণে প্ৰথমত বনাইছিলে পিছত জহি খহি গ'ল, এতিয়া আমি পুৰণা ঘৰটো উভতাই আনিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু হাৱামহলৰ বিষয়ে আপোনালোকে জানে, ইয়াত প্ৰমথেশ বৰুৱাও আছিলে, ডক্টৰ ভূপেন হাজৰিকা আছিলে। এইটো এটা বহুত ডাঙৰ অসমীয়া সংস্কৃতিৰ ঐতিহ্য। এতিয়া নেক্সট ফেজটোত আমাৰ কাম হ'ব যে গোৱালপৰীয়া লোকগীত আৰু প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ জীৱনৰ সৈতে জড়িত আপুৰুগীয়া সম্পদসমূহ আমি ইয়ালৈ লৈ আহিম।
0: এয়া আছিল কালি গৌরীপুরের ঐতিহাসিক হাওয়ামহল পরিদর্শনের পাছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করা মন্তব্য। জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত ন্যায়াধীশ শর্মিলা ভূঞার ফাস্টেক আদালতত প্রবাসী অসমীয়ার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে। আদালতের মজিয়াত কালি দ্বিতীয় দিনের উপস্থিত হওয়া প্রবাসী অসমীয়া জিওলাংসত নার্জারিক অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী আর অমৃতপ্রভা মহন্তর অধিবক্তাই জেরা প্রক্রিয়া সম্পূর্ণ করে। জুবিন গার্গৰ মৃত্যুৰ গোচৰত 11 জন প্ৰবাসী অসমীয়াৰ নাম সাক্ষী হিচাপে অন্তৰ্ভুক্ত হৈ আছে। ইয়াৰ ভিতৰত 5 জন প্ৰবাসী অসমীয়াই ইতিমধ্যে আদালতত সাক্ষ্য প্ৰদান কৰিছে।

অন্তত তেতিয়া পিছত চোৱা কৈছিলে, কিন্তু খুব কম কথা কৈছিলে, বা যিখিনি দৰকাৰ সেইখিনিয়ে কথা কৈছিলে। সেইটো মোৰ প্ৰথম দেখা। তাৰপিছত ভূপেন দা উঠিলে, ভূপেন দা উঠি পেলাই আহি পেলাই কলে যে আলাপ কলো তোদের আলাপ হয়েছে, এই বলছিলাম না রানা আমার ভাই, এই হচ্ছে আমার ভাই। আচ্ছা ঠিক আছে। তারপর আমি গান চানোর মিউজিক টিউজিকর কথা কিনা ইয়ে ও রেকর্ডিং এর জন্য এসছে বলে কলে ভূপেন দা, এই যে বীর গান হব। তারপর সেই সময়সোয়া গানের মাজতে তাকে রিহার্সাল করে, গান প্র্যাকটিস করে, ভূপেন দাও করে, ভূপেন দারও প্রত্যেক বিহুতে বা পূজাতে রেকর্ডিং হয় যে ভূপেন দাও গান গায়। তেতিয়ার মো ভূপেন দাক অ্যাসিস্ট করা জয়ন্ত হাজরিকাকে পাইছো প্রত্যেকটি সময় ফিল্মত, লুটিঘুটির পর আরম্ভ করে সিকমিক বিজুলি এনেকে এনেকে মো দেখিছো ভূপেন দাক অ্যাসিস্ট করা। আর তার আগতে মানে ঠিক এই শকুন্তলা সিনেমা করা সেইটু সময় আসলে এই এও রেকর্ডিং করা আগুলি বতাহে কৃষ্ণচূড়া, সেইটু হল প্রথম মানে হেৰি। ভূপেনদার ঘরতেই মানে ক্যাম্প হয়েছিল, ক্যাম্পতে কুইন বাইদেউ, সুদক্ষিণা বাইদেউ হন, আমার মোটা খাহু, রোজ বাইদেউ সব গৈছিলে, সব গৈ পেলাই তাতেই মানে আমার ক্যাম্প।

0: ভূপেন দাক অ্যাসিস্ট করা, আর তার আগতে মানে ঠিক সেই শকুন্তলা সিনেমা করা সেইটো সময় আছিলে এই এওঁ রেকর্ডিং করা আগুলি বতাহে কৃষ্ণচূড়া, সেইটো হল প্রথম মানে হেৰি। ভূপেন দাৰ ঘরতেই মানে ক্যাম্প হয়েছিল, ক্যাম্পতে কুইন বাইদেউ, সুদক্ষিণা বাইদেউ হয়, আমার মতো খাহু রোজ বাইদেউ সব গৈছিলে, সব গৈ পেলাই তাতেই মানে আমার ক্যাম্প সিনেমার শুটিং রিহার্সাল হয় অমুকতে, যে জয়ন্ত হাজরিকা আছে তেনকে তেনকে রেকর্ডিং বিলাক দেখিছো, বিদ্যা রাও আসলে মুন্নি, তো সেই মুহূর্ত বিলাক আসলে মিউজিক্যাল। প্রস্তাব এনেকা হল 64 আমি একেলগে লটি ঘটি সিনেমা অভিনয় করেছো, গানও গাইছো, অভিনয় করেছো। গানটো এনেকা আসলে যে রাজস্থানী গান, ভূপেন দা কলে তুই তই সেই রোলটো তো অ্যাক্টিংও করবি, তোর গানতো কণ্ঠতে এই গান, কারণ তোর হিন্দি উচ্চারণ ভাল। ভূপেন দা খুব ভাল পাইছিল, মানে হিন্দি খুব ভাল কইছিল, এখানে অসমিয়াটো শিকাবলে ভূপেন দা খুব সুবিধা হয়েছিল। তই হিন্দি ক নহয়, খেয়াল ক, খিদমত ক, খোৱাব ক, এই খটো কোরপরা আন, এটা তই কম, তই ক সাংঘাতিক, তই ক সাহস, সাহস সাংঘাতিক, এনেকুৱা ধরনের শব্দবিলাক ভূপেন দা মানে মোক সেই শটো আগতে কই ল, তই যে হিন্দি কব পার তো এটা অসমিয়া তেনকে ক, তহত বঙালী বিলাকে হেৰি নোৱাৰে, অহম কয়, অহম, অহম নহয় অসম, তো গতিকে হেনেকে এদিকে ভাষাটো আয়ত্ত কৰিবলৈ সুবিধা হৈছিলে মোৰ, যি নহয় আৰু ভূপেন দা খুব প্ৰশংসা কৰিছিল এইকাৰণে যে ভাষা জানাটো খুব দরকারি বুলি কৈছিলে, ভাষা শিকাটো মানুহৰ কাৰণে খুব প্ৰয়োজনীয়। তেনেকে ভূপেন দাৰ উচ্চাৰণ মই দেখিছো, যেতিয়া বাংলা কয় শুদ্ধ বাংলা, যেতিয়া হিন্দী কয় তেতিয়া শুদ্ধ হিন্দী,
1: মানে যিটো ভাষাই কওক শুদ্ধকে ক'ব,
0: শুদ্ধকে ক'ব লাগিব, আৰু অসমীয়াটো কথাই নাই, ভূপেন দাৰ অসমীয়াটো মানে এটা নাম আছে, ভূপেন দাৰ কথা কয়, অসমীয়া কথা কয়, গতিকে বোধ কৰো বহুতখিনি হেৰি হল, লগতে লগে লগে থাকিলো ভূপেন দাক, গতিকে সেই মুহূৰ্তবিলাকত বহুত বস্তু শিকিলো, ভাষাটো কেনেকে আয়ত্ত কৰিব লাগে। তে সেই লটি ঘুটি বোলছবি সময়তে সেইটো গান গালো, এটা ৰাজস্থানী, ফাগন আয়ুৰে হাঠিলা মাৰি বাজে বাংগৰী, মই আৰু গীতা দাস বুলি আৰু এগৰাকী গায়িকা আছিলে, আমি দুয়োগৰাকী গাইছিলো। আচ্ছা, তাৰপিছত কি হল লটি ঘটিৰ আৰু কি হল, আমি শ্বুট কৰিলো, গাইছিলে ইলাদি আৰু জয়ন্ত হাজৰিকা দুই মিলি পেলাই, জীৱনটো যদি অভিনয় যদি অভিনয়তে মৰম ৰয়, সেই মৰমৰ দাম কিমান দু। আচ্ছা, তেতিয়া ভূপেন দাই এটা ছিকুৱেন্স তেনেকে কৰিলে যে মই আৰু এওঁ ডান্স কৰি আছো, কিন্তু আৰু সেই একেটা ছেটতে এটা জেগাত আকৌ বিদ্যা ৰাও মুনি আকৌ অকলে অকলে নাচি আছে, নাচি আছে, তে মই আকৌ মুনি খুব জোকাও দেই, মুনিয়ে কয় আমাদের ছেলেটাকে তুই কেড়ে নিয়ে গেলি বলে কয়, তো বলছে তোর প্রেমত পড়েছিল, তুই আগতে কব লাগিছিল মোক, দিলু হয় স্পেস, তারপরে এনেকুৱা ধরনকো ফুটি ফাটা মতো আমি লুটি খুটি করছো দেই, তো হেনাও আসলে
1: আমি আৰু কথা পাতি থাকিম, কিন্তু এই গীতটিত অভিনয় কৰাৰ সময়তে প্ৰেমত পৰিছিল জয়ন্ত হাজৰিকা। এই গীতটিত অভিনয় কৰা সম্পৰ্কে তেওঁ কি কৈছিল এবাৰ আমি শুনি ল'ব বিচাৰিছো।
2: এক্টিং কৰা মোৰ কোনোদিন চখ নাই আৰু নাজানো কৰিব, বৰ নাৰ্ভাছ হওঁ, মই ষ্টেজত কথাও নকওঁ, আৰু মিঠুৰ লগত কৰিছিলোঁ অৱশ্যে, তেওঁকে বিয়া কৰাই পেলালোঁ শেষত।

0: যেটা ধন হাজরিকা কলকাতাত ভূপেনদাক অ্যাসিস্ট করি বলে পেলে থাকি বলে ললে, থাকি বলে লওয়া সময়তে ভূপেনদা লগলগাই দিলে হিমাংশু বিশ্বাস ফ্লুটিস্ট। ভূপেনদার জীবনত সব অ্যারেঞ্জার কিন্তু ফ্লুটিস্ট, বাহিটো ভূপেনদার জীবনের মানে সংগীতের ক্ষেত্রত কইছো তুমি, বাহি এটা খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট আসলে। তো তেনেকে হিমাংশু বিশ্বাস তার পিছর ছোয়া জীবনত সদায় অলোকনাথ দে, ভূপেনদার লগত থাকিলে অলোকনাথ দে, অলোকনাথ দে সত্যজিৎ রয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক হেল্প করেছিলেন, ভূপেনদার গোটেই জীবনের অ্যারেঞ্জার আসলে। সেই অলোকনাথ দে লোড়া তপন দে ভূপেনদার লগত গিটার বাজাইছিলেন, কিন্তু সেই নাতি লোড়া অলোকনাথ দে নাতি লোড়া এটা বিখ্যাত ফ্লুটিস্ট বম্বের হামটু, হামটু বলে মাতো সাংঘাতিক ভাল বজায় সি এটা। তো মানে সেই থার্ড জেনারেশনত আহি পেলাই একটু থাকি গলে আর হামটু, যি নহক মুঠতে মানে সেই ফ্লুটর হয়ে হিমাংশু বিশ্বাসের দলত ভূপেনদা যত হাজিকা সুমাই দিল তো বজা ইয়াতে। কোরবাত হিমাংশু তো দেখে যে এর একোডিয়ান বজায় আছে, কোরবাত দেখে গিটারটু লইছে, কোরবাত দেখে ডাফলি বজাইছে। তো হিমাংশু তো খুব আচরিত হয় দেই, আচরিত হয়ে ভূপেনদা কোদে ও কি কি বাজনা ও শিখেছিল বলুন তো আসলে। ভূপেনদা বলে ও তো কিছু শেখা আমরা জীবনে দেখিনি, কয় যে মতো শিকা নাই কোটো ডনবস্কো যেটা পিয়ানো খন দেখা পাও মো বজাব মন যায়। মই গৈ পেলাই যেটা ক্লাস শেষ হয়ে যায় ডনবস্কো মই গৈ পেলাই পিয়ানো বজাও, আর গধূলি হওয়ার সময়তে সেই পিয়ানোটো বজাই থাকার সময়তে যেটা পুরা হ্যারিকেন ল্যাম্প এটা লৈ পেলাই চকিদারটো কমাই যায়, যে সাঁটো কোলা সাঁটো পড়ে তেতিয়া ভয় খায় বলে সরু আসিল থ্রি না ফোর মানে দেখো যে দৌড়ি পলাই যাও, কিন্তু তার আগতে সেই পিয়ানোটো বজাও অর্গানটো বজাও। তারপিছতে সুর করি করি বুলুদা রাজেশ বরদলৈ একোটিয়ান বজায় এইবিল সব সুর করি ফাংশনের কবাত গোল বুলদা হয়তো ইফালে ইফালে আছে গিয়ে পেলে হঠাৎ কি করে আস তাই একোটিয়ানটো শুই আছে বজাইছে এনেকে এনেকে শিকা মানে তেনেকে শিকা। হ্যাঁ, আর স্ট্রিং ইনস্ট্রুমেন্টের কথা কবই না লাগে তোমার, যেটা ভূপেনদার লগত পরবর্তী সময়তে ইস বার্লিন গৈছে তেতিয়া বার্লিনও মানে আচরিত হয়েছে যে কেনেকে একটা রাশিয়ান ইনস্ট্রুমেন্ট ইউক্রেনের পর ভূপেনদা আনি দিছে তুম্বরা সেটু বজায়, সেটু ইন্ডিয়ানাইজ করে অল্প সরত টাইপর বজাইছিল জয়ন্ত হাজরিকা তুম্বরাটো। তারপরে বোলে আকো মিউজিয়ামত লৈ গৈ পেলে এইখানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট গিফটে দিলে, লাউটার নাম আসলে জার্মান ইনস্ট্রুমেন্ট। তো সেই তেনেকা মানে মই তোমাক ঠিক ভাষারে হয়তো বুঝাব নোৱাৰিম যে ইনস্ট্রুমেন্টালিস্ট হৈ তেওঁ আসলতে তেওঁৰ জীবনটো হেৰি কৰিব খুজিছিলে, কিন্তু কোনো এটা মানে তোমার হেৰি চক্র সাগে নাজানো আর আসিলে যে গান গোৱা হল, কারণ জীবনত প্রথম বজাইছিল ইনস্ট্রুমেন্ট মাউথৰ গান। মাউথর গানত তো তোমার খুব উৎসাহর হেৰি লাগে, প্র্যাকটিস লাগে, গান গাওতে অকমান নিশাকর কষ্ট হয়েছিল। আমি কোনবাইদেহতর পর শুনেছো মানে কি করলে হেৰি করলে তোমার মৌন ব্রত পালন করে উশাটো লবর কারণে, মৌন ব্রত পালন করে পেলায় তোমার লাহে লাহে লাহে লাহে লাহে লাহে সেই বস্তুটো বড়াই বড়াই বড়াই বড়াই গানত লাহেকে সোমাই গল আর অকণির ভিতরটো গাইছিলে বারো রেডিও, তারপর লাহে লাহে সোমাই গল আর হেৰি হয়ে গেল। আর এক্সাম্পল একটা আর্টিস্ট তেওঁলোকে খগেন্দা খগেন মহন্তদেব দীপালী বেদু আর জয়ন্ত হাজরিকা এই তিনিগৰাকী রেডিও টু উইদাউট অডিশন এক্সাম্পল আর্টিস্ট ইমান পপুলার আসলে। এই পপুলারিটির কারণে মাতি লওয়া হল তার পরবর্তী সময় পরবীণ সুলতানা পরবীণ বাইদু তেনেকে, গতি এসব এক্সাম্পল আর্টিস্ট হল। কারণ মই এইখানে কথা রেডিওর পর গম পাও কেনেকে খগেন্দায় কইছিল এই কথা মো, তারপর মই মোর এক্সামশন হল তারপর, কারণ মই গান গাওয়া নাছিল রেডিও কিন্তু মোট কমার্শিয়াল ডিস্ক মো সিনেমার গান বাজি আসলে। তেতিয়া মানে স্টেশন ডিরেক্টর মই যেটা নামটো পাহরিম সাউথ ইন্ডিয়ান হয় তেখেতে খুঁজেছিল যে আপনার কিহর কারণে আপনি আমার রেডিওত অডিশন দিয়া নাই, তো মই কলো যে নাই মই এনেই ভাবা নাই কারণ তেতিয়া খগেন্দায় মোক আনি পেলে লগে লগে ফর্ম এখন দিছে তই খালি গ্রেডর কারণে একটা পরীক্ষা দিব লাগিব, মই এটা কেতিয়াও নাপাহরো। রমেনদাই খুব হেল্প করেছিলেন
1: খুড়িয়া সম্পর্ক আপনার আরম্ভ হল, কিন্তু বিয়ার পিছত স্বামী হিসাবে কি দায়িত্ব লৈছিল তেওঁ?
0: বহুত সিনসিয়ার আছিল জানানে, মই এটা কেতিয়াবা ভাবিলে আচরিতে হ আট বছরের সংসার ধরা 69 বিয়া হলো, 77 অক্টোবরত ঢুকালে সাড়ে সাত বছর ধরা আর যি নহ, কিন্তু এনেকা রেসপন্সিবিলিটি লওয়া হাজবেন্ড খুব কমই পাবা তুমি, মানে ইমানই সিনসিয়ার আসলে। রাজার ক্ষেত্র কোয়া আমার গিরেক হিসাবত কারণ কষ্ট করেছিল তেতিয়া না, তেতিয়া তো ইকোনমিক কন্ডিশন ইমান ভাল নাছিলে, খুব কম ফাংশনের উপরতে আমি নির্ভরশীল আসিল, দুটামান পয়সা পাও আর ভূপেনদার লগত গান গাই ফুরে তারপর।

0: রাইট শুনকসুন, গরমত স্কুলের ভিতর থাকিব নোৱাৰি। রাইজে বেয়া নেপালে চোতালের গছর ছাতে বহি আলোচনা করিব পৰা যায়। কি কোৱা হে মাষ্টৰ?
1: হে বৰ ভাল কথা, গাঁৱৰ স্কুল, গাঁৱৰে রাইজ, বেয়া পাবলৈ কিটো আছে, ছাত ভালে হব।
0: সরুকন নারায়ণ, তহত দুটাই লাগি ভাগে এই ধাড়ি পাতিব গছর ছাতে পানি।
2: রাইজ রাইজ অলপ উঠি দিয়ক, বাহিরে বলক রাইজ, এই গছর ছাত বলক উঠক, আমি রাইজ এই ধাড়ি পাতিব হাতে হাতে ধরকছুন রাইজ। এই সরুকন, সরুকন তই হেই পাতি দিল, হেই পাতি দিল।
0: রাইজ, আমার কাম আছে এতিয়া স্কুল ঘরের বারান্দাখনের বাবে দুটা কাঠর খুঁটা পালে।

0: ঋতু আহে ঋতু যায়, এয়া প্রকৃতির নিয়ম, জাগতিক রীতি, চিরন্তন সত্য। অর্থাৎ পৃথিবীর এক চিরন্তন ঘটনায় হল এই ঋতু পরিবর্তন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্তই গরকি যায় আমার এই পুরাতন পৃথিবীক। এই ছয় ঋতুর প্রতিটি ঋতুরে আছে একো একোটা স্বকীয় বৈশিষ্ট্য। গ্রীষ্মর মরুতপ্ত আর বর্ষার ক্লেদযুক্ত অসহনীয় সময়ের অন্তত সময়ের জখলারে খুপি খুপি পৃথিবীর বুকুলৈ নামি আহে শরৎ। শরৎ বুলিলে আহে এক নির্মেঘ নীলা আকাশ, ক্লেদমুক্ত বাটপথ আর সকলের বাবে এটি উৎসবমুখর প্রাণোচ্ছল শারদ চাঞ্চল্য সতেজ মন।
1: শরতে আমালৈ আনে বনহংসর জাক, মন রাইজাই করা শেওয়ালি সুবাস, শুকুলা ডাওরর কহুয়া কোমল কোমলতা, শরতর আকাশর শুকুলা ডাওর, আহিনর সেউজী পথার, সুদূরর নীলা পাহাড়র কাষে কাষে পাখিত পাখি লগাই দূর দূরণিলৈ উড়ি যাওয়া নির্মুখী বলাকার মধুর কাকলিত মন হয় আপ।

0: অতীব সুন্দরী তিলোত্তমারূপী ন কন্যার সাজতহা সদ্য প্রস্ফুটিতা এটি শুভ্র পদুম কলির দরে মুখাবয়বর শরৎ সুন্দরীক দেখি কারণবার মন প্রাণ ক্ষন্তেকর বাবে হলেও চঞ্চল নহয়। চঞ্চল হয় মন বন উপবন উদ্ভিন্ন উদ্দোলিত যৌবনেরে উনৈশত বা বলা যুবক যুবতীর মনবোর মেঘালী আকাশের কপহুয়া মেঘ হয়। আকাশের রামধনুর হাতরঙি সপন দেখে, সপনে দিনবুর মধুর করে, জীবন রঙিন হয়। সপনবিহীন রঙহীন জীবনত জানো আছে জিয়াই থাকার মাদকতা।
1: হারদি আকাশত উড়ি ফুরা তুষার শুভ্র পাতল মেঘ, বিলর পারর আহারান্বেষী রাজহংস, নৈর পারর রূপালী কহুয়া, সূরুজর মধুর চুম্বনত বিল সরোবরত ফুলি থাকা ধুনিয়া পদুম, জ্যোৎস্না প্লাবিত হারদি নিশা, হারদি কুশতাই পঙ্গু করা জান জুড়ি নৈ উপনৈবুর, স্বচ্ছ জলরাশিত আনন্দত অধীর হয়ে বিহার করা ক্ষুদ্রকায় মাছর জাকি, লৌহিত্যর তীরভূমিত শুভ্র বালিত শাড়ি পাতি থাকা বনহংস, সমীরর মৃদু হিল্লোলত কপি উঠা বন বিথিকা আদির বর্ণনারে মহাকবি কালিদাসে তেওঁর ঋতুসংহার খণ্ডকাব্যত শরতক এগৰাকী জীবন্ত ধুনিয়া নববধুর রূপত বর্ণনা করেছে। নববধুরিব রূপরম্মা মহাকবি কালিদাস শরতর শোভা দেখি সৌন্দর্য কল্পনাত তন্ময় হল। এই ঋতুত ফুলনিত ফুলি উঠা খরিকাজাই, গুটিমালি, শেওয়ালি, করবি, সূর্যমুখী, মালতীজনী সান্ধ্য সমীরর মৃদু হিল্লোলত কঁপি উঠে, রঙতে হালে জালে রিবরিবিয়া বতাহ যাকে সেউজিয়া সজাল ধরা রোয়ার সৈতে মনের কথা পাতে গোপনে।

শ্যামলী শরৎ, শরতর কাতির পূর্ণিমা, সুদূরর সু বিস্তীর্ণ সুনীল আকাশর বুকুত চন্দ্রমা, জ্যোৎস্না প্লাবিত সেউজীয়া পৃথিবী কপহুয়া কুঁৱলীৰে আৱৰা, মন হয় দিশহারা এরা, সেয়েহে মধু জোনালী নিশা যমুনা তীরর পরা ঋণি ঋণি ভাহি অহা শ্রীকৃষ্ণর বাঁহির সপ্তসুরে গোকুলর ষোল্লশ গোপীর মন মতলিয়া করিলে। কামাতুরা গোপিকাই পুত্র কন্যা স্বামী সকল ত্যাগী ঢাপলি মেলিলে যমুনার পারর বৃন্দাবনল। কাম পীড়িতা গোপী সকলেরে মদন মোহন নৃত্যত লিপ্ত হল। তারকা খচিত হারদি আকাশর উদিত চন্দ্রর কিরণত উদ্ভাসিত বৃন্দাবনত শ্রীকৃষ্ণই গোপী সকলের সৈতে করা আদিরসাত্মক নৃত্যলীলাই রাস ক্রীড়া বা রাসলীলা। রাসলীলাত দৈহিকভাবে নন্দিতা হল গোকুলর ষোল্লশ গোপী বধূ।

এয়াই শরত, এটি মধুর ক্ষণ, সকলোরে প্রিয় এই শরতর ঋতু। নহলেনো অথর্ববেদর মুনিয়ে এশটা শরৎকাল চাবলৈ, এশটা শরতর কথা শুনিবলৈ, এশ বছর জিয়াই থাকিবলৈ দুর্বার হেঁপাহ করেনে?

0: যা যা লেন চলাব নালাগে যা সরুরে পয়সা খোঁজা অভ্যাস তো তোর নগল আর এটা ডর হলে যে খবর আছে না মোর হাতত পয়সা না যা হোয়াইটার নেগুল
1: মানে আক কোরপর টাকা পাম মানে চাকরিয়ে করো নে কি কর লড়া ছালীর দয়াত কোনোমতে দুবেলা দুমুঠি খাই লই আসো তোক কমেও বিশ টাকা মান নালাগিব নে
2: বিশ ত্রিশ
1: ও ইমান বড় টাকা মো কত পাম
3: ডর বা তুমি কে ইমান খং করেছা
0: টাকা দিম কিন্তু ঘুরাই দিব লাগবে তো
3: দিম নিশ্চয় দিম
0: তো আগতেও টাকা নিছিলি কিন্তু ঘুরাই দিয়া নাই
3: এইবার ঠিক দিম চাই থাকা এটা কথা ডর বা মই যেটা চাকরি করিম নহয় তোমার সব টাকা ঘুরাই দিম ঘুরাই দিম কি তুমি আর মাস্টরনি কাম করবই নালাগে ঘরতে বহি থাকিব পারিবা
0: বারো দেখিলেহে লিখিম তোর আর্জন খোৱা মোৰ ভাগ্যত আছে না নাই কব নোৱাৰিছো তই ৰ মই টকা লৈ আহিছো
1: ইমানবোৰ টকা কেলে লাগে অ চন্দন
3: লাগে আৰু তুমি সেইবোৰ নুবুজিবা
0: এয়া ল চন্দন এয়া ত্ৰিশ টকা হ'ব নহয়
3: দিয়া কি আৰু দিব খুজিছা নেকি
0: আৰু নাই যা বদমাছ মোৰ হাতত আৰু টকা নাই
3: বাৰু হ'ব মই যাওঁ
0: এই শুন সোনকালে ঘৰলৈ আহিবি
3: আইতা মই যাওঁ
1: সেইফালে কেনি গছ ওলোটাক বোপাই
3: এই পিছফালে দিয়ে ওলাই যাও ডাঙৰ বাই দুৱাৰখন বন্ধ কৰি থবা
0: গৈছো ক'ৰবাত কাজিয়া কৰে বুলিহে মোৰ ভয় লাগে
1: একো নহয় যা ল'ৰা হ'লে অলপ ততা টিঙা হয় আচল কথা কি জান ৰত্না ল'ৰাবোৰ অলপ দুষ্ট হোৱাই ভাল তেতিয়া সিহঁতৰ বুদ্ধি খোলে

0: মোৰ বৰ বহিনী দিবা পেট যাব ভাতি, ধন্যবাদ।
1: নমস্কাৰ, মেৰা নাম শাহিদ তাইমুৰ ইছলাম হে, মে আজ আপকো এক হিন্দী কবিতা সুনানে বালা হুঁ। কবিতা কা নাম হে সময়। সময় কা জো রখতা ধ্যান, জগ মে হোতা উসকা মান। সময় কো জো খোতা হে, বাত মে রোতা রহতা হে। সময় কবি নেহি রুকতা হে, চলতা হে বস চলতা হে। সফল ইহা ওহি রহতা হে, সময় কে সাথ জো চলতা হে। ধন্যবাদ।
2: নমস্কার, মোৰ নাম বিনায়ক বিশ্বকৰ্মা। আজি মই কবিতা আবৃত্তি কৰিম। কবিতাৰ নাম হৈছে ঈশ্বৰ আৰু কবিজনৰ নাম হৈছে ৰঘুনাথ চৌধাৰী। নিচিনো তোমাক ক'ত আছা প্ৰভু, আমি অতি সৰু ল'ৰা। চিঞৰি চিঞৰি মাতিলে তোমাক নামাতা দূৰৰ পৰা। নাজানো তোমাক মিনতি কৰিব, আমি অতি সৰু ল'ৰা। আছা নেকি প্ৰভু সৰ্গত তুমি হৈ জোনবেলি তৰা। নুবুজো তোমাৰ মৰমৰ মাত, আমি অতি সৰু ল'ৰা। ৰিণিকি ৰিণিকি কোৰ এতিয়াহে জানো ক'ৰবাৰ পৰা। তথাপিও তোমাক ভাল পাওঁ প্ৰভু, আমি অতি সৰু ল'ৰা। তোমাৰ চেনে দয়াৰে আমাৰ বুকু খন্তাকে ভৰা। নোৱাৰো বুজিব তোমাৰ মহিমা, আমি অতি সৰু ল'ৰা। বিলোৱা ইয়াত মৰম যাওঁতে নিতাৰপৰা। ধন্যবাদ।
3: নমস্কাৰ, কবি কাজী নজৰুল ইছলামৰ লিখা কবিতা খুকীয় কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গরু মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। তাইনি তুমি হোটকা পেটুক, খাও একা পাও জেঠায় জেটুক। বাতাবি নেবু সকলগুলো, একলা পেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার। যাও কাঠবেড়ালি বাদ্রিমুখী, মারবু ছুড়ে কিল। দেখবি তবে রাঙাদাকে ডাকব, দেবে ঢিল পেয়ারা দেবে। চা তুইও চা, তাই দিয়ে তোর নাকটি পোচা। হুতমো চোখি কাপুস কুপুস, একলায় খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে পুরি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ঢোকে। ইস খেয়েও না মস্ত পানা, উইসে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছদি হবে, বৌদি হবে। রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। উফ এ রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে জামা দুটো। আর খেয়েও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। ধন্যবাদ।
4: নমস্কাৰ, মোৰ নাম নব্যাম গোস্বামী। মই গছৰ বিষয়ে ক'ম। পৃথিৱীত গছ নাথাকিলে যে আমিও থাকিব নোৱাৰিম, সেয়ে আমি সকলোৱে গছক ভাল পাব লাগে। গছে আমাক ধুনীয়া ধুনীয়া ফুল ফল দিয়ে, গছে আমাক বতাহ দিয়ে, ছাঁ দিয়ে, কিছুমান গছে আমাক ঔষধ দিয়ে। ডাঙৰ ডাঙৰ গছত চৰাই চিৰিকটিয়ে বাহ সাজি থাকে। গছ গছনিৰ প্ৰাণ আছে। গছে আমাক অক্সিজেন গেছ দিয়ে আৰু মানুহে উশাহত ইয়াক লৈ জীয়াই থাকে। কেতিয়াবা বন্ধু বান্ধৱীৰ জন্মদিনত গছ উপহাৰ হিচাপে দিব লাগে। আমাৰ প্ৰতিটো জন্মদিনত গছ ৰুবলৈ চেষ্টা কৰিব লাগে। আমাৰ সকলোৱে মৰমৰ জুবিন দায়ো গছক খুব ভাল পাইছিল, মৰম কৰিছিল। কেতিয়াবা মই ভাবোঁ গছে যদি খোজকাঢ়িলে হয়, কথা পাতিলে হয়, এখাৰি কবিতাৰে গছে যদি আমাৰ দৰে পাৰে কথা ক'ব, গছে যদি খোজকাঢ়ে কেনে মজা হ'ব, ফল আনি গছে যদি

0: করে দিয়ে আমার পড়া মরম সেনে পাথর বানিয়ে ধন্যবাদ।
1: হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সাইনা আহমেদ। আই এম গো টু টেলি স্টোরি। দ্য স্টোরি নেম ইজ এ প্যান অ্যান্ড এ পেন্সিল। ওয়ান ডে এ প্যান অ্যান্ড এ পেন্সিল ফাউন্ড ইচ আদার সিটিং অন এ ডেস্ক। ইট ওয়াজ লেট আফটারনুন অ্যান্ড দে ডিড নট হ্যাভ এনি ওয়ার্ক টু ডু, সো দে স্টার্ট talking. The pen said, "Hey pencil, don't you feel sad that when someone uses you, you keep getting shorter and shorter?" The pencil replied, "Oh no, I feel sad in the beginning, but I feel proud when grow beautifully." Moral of the story, we should always be thankful. থ্যাংক ইউ।
2: নমস্কার, মোর নাম শ্রেয়ান মধ্যগুল্ল। আজি মই এজন মহান ব্যক্তির বিষয়ে কব ওলাইছো। তেখেতর নাম জ্যোতিপ্রসাদ আগৰৱালা। জ্যোতিপ্রসাদ আগৰৱালা অসমৰ এগৰাকী গীতিকাৰ, নাট্যকাৰ, কবি আৰু ছবি নির্মাতা আছিল। তেখেতে প্রথম অসমীয়া বোলছবি জয়মূর্তি নির্মাণ করেছিল। তেখেতর গীতসমূহক জ্যোতি সংগীত বলে কোৱা হয়। তেখেতর মৃত্যু তিথি 17 জানুয়ারি, অসমত শিল্পী হিসাবে পালন করায়। ধন্যবাদ।
3: নমস্কার, মোর নাম হয় আয়ান চৌধুরী। মই আজি এটা গান গাম। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণোনে ভাবে, অকণে সহানুভূতি দে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণোনে ভাবে, অকণে সহানুভূতি দে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি। পুৰণি ইতিহাস দুহাৰিলে ভুল জানো নহব কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণোনে ভাবে, অকণে সহানুভূতিৰে ভাবিব কোনে।

0: অখিল ভারতীয় নাট্যানুষ্ঠানত ইমান পরে শ্রোতা সকলে পাগলি নাটখনি শুনিলে। রচনা দেবদত্ত হরিভাও রুক্রিকরর, অসমীয়া অনুবাদ মীরা আচার্যর। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে বাপত আর পিয়নর চরিত্রত ধনজিৎ বড়ো, সচিন মঞ্জরেকর, রূপম চেতিয়া, যোশী, প্রবাল কুমার শর্মা, দেশমুখ, ভাস্করজ্যোতি গগৈ, কর্ণিক, ইন্দ্রজিৎ দাস, মিস বিভাবরী সানে, বাবি বড়ুয়া, স্নেহলতা, ধরিত্রী কলিতা আর সুরেখা, রাঘবী দত্ত। বাণীবন্ধন আর সম্পাদনা ধনজিৎ বড়োর, প্রযোজনা ঋতুপর্ণ দাসর।
1: মিডিয়া ৱেভৰ 266.66 মিটাৰ আৰু এফ এম বেণ্ডৰ 102.4 মেগাহাৰ্চত শ্ৰোতাই অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী তেজপুৰৰ পৰা। শ্ৰোতাই আমাৰ এই অনুষ্ঠানৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ নিউজ অন এয়াৰ মোবাইল এপৰ জৰিয়তেও শুনি আছে। শ্ৰোতাসকল, এতিয়া আগবঢ়াইছো শিল্পী জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ এটি অসমীয়া আধুনিক গীত।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলই শিখ, তারপর খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই এ কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
4: চোৰাসকল, অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছো গাইড বুলছবিৰ লতা মংগেশকাৰ আৰু কিশোৰ কুমাৰৰ কণ্ঠত গাতা ৰেহি মেৰা দিল শীৰ্ষক গীতটি।

0: আরে বাহ, অভিনন্দন! এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
0: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
0: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা
0: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে। মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি?
2: সলাওক সলাওক অভ্যাস সলাওক। এতিয়াই ওসর ব্যাংকলৈ গৈ ফটা পুরোনা নোট সলাওক। ব্যাংকে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের ওসরত অভিযোগ করক। আরবিআই কয় জানি লোক, সতর্ক হয়ে রোক।
4: শ্রোতাসকল, হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুরের। এতিয়া আগবাইছো কভি কভি বোলছবির লতা মঙ্গেশকর আর মুকেশর কণ্ঠত কভি কভি মেরে শীর্ষক গীতটি।